সাহিত্য সম্রাট বেজবৰুৱাদেৱে কৈছিল, আমি অসমীয়া নহওঁ দুখীয়া, কিহৰ দুখীয়া হওঁ। সঁচা পিছে আমি অসমীয়া নহওঁ দুখীয়া বুলি সান্তনা লোভিলে নহব,

0: তোমাল
1: ভয় হত, ইয়াত আমি জয়লাভ করিলো ঠিকই, কিন্তু এটা কথা আমি পাহরি গলে নহব যে এই হিন্দুস্থানের পরাই ইংরাজ সকল খেদি পঠিয়াব লাগিব। তেনে হলে বলা, দিল্লি অভিমুখে আমি আগবাড়ু।
2: বলা বলা বলা বলা বলা।

0: সৰ্দাৰ হৈলাৰ, তোমাৰ বহুতো চিপাহীক আমি হত্যা কৰিছো, বহুতো হিন্দুস্তানী চিপাহীও আহি আমাৰ লগ লাগিছে, তুমি পৰাজয় স্বীকাৰ কৰা।
1: কমাণ্ডাৰ চাহাব, এয়াই সোণালী সুযোগ, আমি আমি চাৰেণ্ডাৰ কৰিব লাগে।
2: নানা চাহেব, আমি চাৰেণ্ডাৰ কৰিবলৈ প্ৰস্তুত আছে। আপনি আপনার সিপাহীকে মারখাত বন্ধ করবলে খুব লাগে।
0: ঠিক আছে, মই এতিয়াই বন্ধ করে দিছো। সিপাহী সকল যুদ্ধ বন্ধ করা, আমি যুদ্ধ জিকিছো।
3: নানা সাহেব জিন্দাবাদ,
4: জিন্দাবাদ,
3: জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ,
4: জিন্দাবাদ, জিন্দাবাদ,
3: নানা সাহেব জিন্দাবাদ,
4: জিন্দাবাদ, জিন্দাবাদ,
3: হিন্দুস্তান জিন্দাবাদ,
4: জিন্দাবাদ, জিন্দাবাদ,
2: নানা সাহেব, নানা সাহেব, আমি সারেন্ডার করেছে।
0: মই আনন্দিত হৈছো, কিন্তু মোৰ এটা শর্ত আছে কমাণ্ডাৰ হুইলার।
2: কি কন্ডিশন আছে?
0: তুমি তোমার ইংরাজ সিপাহীসকলে এই মুহূর্তত কানপুর এরি গুছি যাব লাগিব।
2: আমার সোলজারবোরক সিকিউরিটি দিব লাগে, কিউকি আপনার সিপাহীবোরে নগরটো খর্ধন করে আছে।
0: চিন্তা নকৰিবা কমাণ্ডাৰ সাহেব, এই নানা সাহেবে কথা দিছো, তোমার সিপাহীসকলের কোনো ক্ষতি নহয়।
2: থ্যাংক ইউ, থ্যাংক ইউ নানা সাহেব, থ্যাংক ইউ, আমি আপনাকে স্যালুট করেছে।
0: অজিম সাহেব,
5: কওক নানা সাহেব।
0: এই ইংরাজ সিপাহী সকল যে বাটে যাব, সেই বাটত আমার সিপাহী রাখি দিয়ক।
5: কিয়?
0: কারণ কারণ কোনো এজন ইংরাজ সিপাহী কানপুরত রই যাওয়াটো না না মই মই নিবিচারো।
5: কিন্তু নানা সাহেব, আপনি কমান্ডার কথা দিছে।
0: আরে যুদ্ধ সকল সম্ভব হব পারে তান্তিয়া। অজিম,
5: নানা সাহেব,
0: ভালকৈ চাবা, ইয়াত যেন এজনো ইংরাজ রই না যায়।
5: জীবা আজ্ঞা নানা সাহেব।

0: Oh, no, no, no. I can't understand, Mr. Henry. Kun hidakam admiyasi. Ji Begum Sahiba ke amar plan chanai di se.
1: Mr. James, I think I can understand. Ami etia mystery thu bujibo parise.
0: What do you understand, Henry?
1: Ami bujibo parise, Mr. James. Amar ji sab sipahi Begum Sahibar faujat bharti hoise. I think hei sipahi sabe kaam korise. তেওঁলোকৰ কিছুমান নাউন সিপাহী আমাৰ ফৌজত এতিয়াও আছে।
0: ৰাইট মিষ্টাৰ হেনৰী, আৰু ইহঁতলোকে আমাৰ সকলো খবৰ বেগম চাহিবাক
1: দিছে। ইউ আৰ ৰাইট মিষ্টাৰ জেমছ, ইউ আৰ ৰাইট।
0: লেকিন এইরকম হলে আমাৰ
1: ডোন্ট ৱৰি মিষ্টাৰ জেমছ, ডোন্ট ৱৰি। তুমি একদম সিম্পল এটা প্রবলেমত তুমি ওয়ারিড হয়ে যাওয়া কিয়া,
0: বাট ওয়াজ দ্য ওয়ে আউট?
1: উই আর ব্রিটিশার্স, উই আর ব্রিটিশার্স মিস্টার জেমস, উই হ্যাভ এ মাইন্ড, ওন মাইন্ড, ওকে?
0: লেগন দ্যাট মাইন্ড আমি কোট ইউজ করি।
1: উই উইল ইউজ আওয়ার দ্যাট ওল্ড ফর্মুলা, আমার পুরানা ফর্মুলা ইউজ করিবে। আমি হিন্দু মানুষকে মুসলমানের বিরুদ্ধে আমি এক্সাইটেড করে দিম।
0: ও ইয়েস, দিস ফর্মুলা মাই মাইন্ডত আহনাসি।
1: তারভাবে এটা তো মাইন্ড লাগিব মিস্টার জেমস।
0: হোয়াট মিস্টার হেনরি?
1: ও আই এম সরি মিস্টার জেমস, আমি তোমার লগে জোক করিছে, তুমি অ্যাংগ্রি হইছে।
0: ও নো, দিস ইজ নট রাইট টাইম ফর মেকিং জোক। জোক করার সময় না, এয়া সিরিয়াস হওয়ার সময় আছে।
1: ওকে জেমস, আমার মাইন্ডত একটা প্ল্যান আইছে।
0: হোয়াট প্ল্যান?
1: আমি আমার আর্মিত থাকা হিন্দু সিপাহীবোরর মাজত এটা রং মেসেজ আমি সার্কুলেট করে দিম, আর যে সব স্পাই আছে সেই স্পাই সবে আমার সেই মেসেজ বেগম সাহিবাক ভেজে দিব।
0: তার পাছত
1: নাই বুঝিছে মিস্টার জেমস?
0: ও নো মিস্টার হেনরি।
1: ও দ্যাটস ওয়াই মিস্টার জেমস, মাঝে মাঝে তোমার উপরত মোর ডাউট হয়।
0: তার মানে আমি কি বেগম সাহিবার স্পাই আছে?
1: ও নো মিস্টার জেমস।
0: দেন হোয়াট?
1: তুমি যে ইংরাজ আছে, ব্রিটিশ আছে, তার উপরত মোর সন্দেহ আছে। ইমান সিম্পল এটা কথা তোমার মাইন্ডত নাই আইছে, তোমার দিমাগ নাই আছে?
0: ঠিক আছে, কে দিয়া বতা দিয়া।
1: লিসন, আমার রং মেসেজ বেগম সাহিবাই পাই, বেগম সাহিবাই প্ল্যান সেই মতে বনাবে,
0: আর আমলোক সাডেনলি প্ল্যান চেঞ্জ করে দিয়ে।
1: এক্স্যাক্টলি, আর নাও আই এম কনফার্ম।
0: বাট কনফার্ম?
1: এই যে তুমি যে খাঁটি ব্রিটিশ আছে।
0: থ্যাংক ইউ মিস্টার হেনরি।
1: নাও লেটস গো, আমার আর্মির মাঝে একটা রিউমার, লেট আস স্প্রেড, আমি প্রসার করে দিও।
0: রিউমার?
1: ইয়া।
0: হোয়াট রিউমার?
1: লিসন,

0: আহক আহক বাদখা, মীর সাহেব আহক।
1: বেগম সাহিবা, আদাব।
2: আদাব বেগম সাহিবা।
0: আদাব আদাব। অবধ ইংরাজের হাতের পর মুক্ত হল। এতিয়া মুরিশা শাহজাদা বীরশিস কাদিরক সোনকালে নবাব ঘোষণা করব লাগে।
2: সেই কামও নিশ্চয় করা হব বেগম সাহিবা।
3: শাহজাদা বীরশিস কাদিরক অবধান নবাব ঘোষণা করা হল।
4: আমিন আমিন।

0: এই অশ্বারোহীজন কোন বাৰু? ও, চিনি পাইছো, এইজন কান্তিয়া টোপি, আমার রানী লক্ষ্মীবাইয়ের ভাতৃপ্রতিম।
1: কওক অজিত সাহাব, খবর ভালনে?
0: ভালে, আহক, রানীমা ভিতরতে আছে।
1: শুনিলো কালি বোলে ইংরাজর ফৌজটো আপনাদের খেদি পঠিয়ালে।
0: একেবারে খেদি পঠিয়াব পৰা নাই।
1: কিয়?
0: কমান্ডার হিউরুজ পলাল নহয়?
1: এহে, তেও পলাব দিব না লাগিছিল, বড় ভয়ানক কমান্ডার তেও। বারো, যি হক, কিবা তা হৈছে। লক্ষ্মী
2: টান্তিয়া ভাই, তুমি হঠাৎ ইয়াত?
1: হেরা, তোমাকে একটা ভাল খবর দিবলে আহিছো।
2: কি খবর?
1: ইংরাজের বিরুদ্ধে গোটেই হিন্দুস্থানতে বিপ্লব হৈছে।
2: হসা?
1: হ্যাঁ, হসা।
2: আমার নানা ভাইজানের খবর কি? তেওঁৰ ভালনে?
1: ভালে, তেওঁ কানপুরখন আকৌ ইংরাজের হাতৰ পৰা নিজৰ হাতলৈ আনিলে নহয়।
2: ভালেই কৰিছে, এতিয়া আমিও ঝান্সিক বচাব লাগিব।
1: এরা, কালির যুদ্ধখন তুমি জিকিলা, এতিয়া ঝান্সিক শক্তিশালী করে তুলবলে আমি গোয়ালিয়রলৈ যাব লাগিব।
2: গোয়ালিয়র কিয়?
1: তাত ইংরাজ ফৌজের একটা ডাঙর ছাউনি আছে, আমার লগৰ কিছুমানে তাত গৈ তার হিন্দুস্থানী সিপাহীবোৰক আমার ফলিয়া করবলে যত্ন করেছে। তেওঁলোকৰ সহায়ত যদি আমি গোয়ালিয়র জয় করব পাৰো, তেনেহলে কল ঝান্সিয়েই নহয়, সমগ্র হিন্দুস্থানৰ পৰা ইংরাজক আমি খেদি পঠিয়াব পাৰিম। তাৰপিছত আমি স্বাধীন হম, আমার ওপর কোনো শোষণ উৎপীড়ন নচলিব, আটাই সম ন্যায় পাব।
2: কেতিয়া যাব লাগিব গোয়ালিয়রলৈ?
1: আজি নিশা নিজৰ সৈন্য সামন্তলৈ।
2: ওয়াজির সাহাব,
0: রানীমা,
2: ঝান্সির দায়িত্ব আপনার উপর, আপনি ইয়াত থাকিব।
0: কিবা রানীমা,

জলবায়ুর পরিবর্তন হল, মৌসুমী বায়ুর পরশে মুখ ধুয়াই পেলালে, শিপাবোরে মোক শক্তি দিলে, আর মোর থাল ঠেঙুলিবুর ন ন দিশত বাড়িবলে ধরলে। কানপুর, ঝাঁসি, লখনৌর পিছত এই বিদ্রোহর জুই আন আন ঠাইতো বিয়পি পড়িল। ইয়ার ভিতর ফেজাবাদ, এলাহাবাদ, গোরখপুর, সুলতানপুর আদি প্রধান আছিল। ইয়ার লগতে আন এখন ঠাই আছিল রামপুর।

0: ঠাকুর সাহেব, ঠাকুর সাহেব, ঠাকুর সাহেব,
1: এ নামধারী, এ ইমান উধাটো খাই কৰ পৰা নহিলা, কিনো হৈছে?
0: দুখ দি বাবাই, আগতে কোৱা ঠাকুৰ নারায়ণ সিংক কত লগ পাম?
1: এ অকণমান আগতে মই তেখেতক বাগিচাত দেখিছিলো।
0: ও আইছো দেই,